0: हवस् त श्रोता साथीहरू, फिल्मी गीतको प्रस्तुति अहिलेलाई यति नै. अघिल्लो क्रममा आकाशवाणी कोलकाता केन्द्रको बङ्गला समाचारसम्म प्रसारण गरेर सुनाउनेछौँ र यसको लगत्तैपछि आकाशवाणीको नेपाली प्रादेशिक समाचार पनि श्रोताहरूले सुन्न सक्नुहुनेछ.
1: नजर थाकुक पथे, निरापत्ता थाक साथे.
2: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু. এখনকার বিশেষ বিশেষ খবর হল, পাঁচ দেশ সফরের চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নরওয়ে পৌঁছবেন. সুইডেনের বেসরকারি সংস্থাগুলিকে মেক ইন ইন্ডিয়া, হাইড্রোজেন মিশন এবং জাতীয় খনিজ মিশনের মতো উদ্যোগে আরও বেশি করে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী. কেরালার মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন ভিডি সতীশন. বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে বসছে. 20,000 মেট্রিক টন এলপিজি সহ একটি জাহাজ হরমুজ প্রণালী পেরিয়ে গুজরাতের কান্ডলা বন্দরে পৌঁছেছে. দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এ মাসের 26 তারিখ কেরালামে প্রবেশ করতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে মৌসুম বিভাগ. আইপিএল ক্রিকেটে চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে. আসছে বিস্তারিত খবরে. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশ সফরে চতুর্থ পর্যায়ে নরওয়ে পৌঁছবেন. শ্রী মোদী আগামীকাল নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং সুইডেনের প্রধানমন্ত্রীদের সঙ্গে তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদান করবেন. রাজা হ্যারল্ড এবং রানী সঞ্জার সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি. ভারত নরওয়ে বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শিখর সম্মেলনে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টোরের সঙ্গে যৌথভাবে যোগ দেবেন শ্রী মোদী. তার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করার কথা রয়েছে তাঁর. প্রযুক্তি ও উদ্ভাবন, পুনর্নবীকরণযোগ্য শক্তি, প্রতিরক্ষা, মহাকাশ সহ বিভিন্ন ক্ষেত্রে সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা হবে. এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর. ভারত থেকে 43 বছর পর এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন. গতকাল প্রধানমন্ত্রী সুইডেন সফর করেন. সেদেশের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে বাণিজ্য সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশ অনুকূল প্রযুক্তি সহ বেশ কিছু ক্ষেত্রে আলোচনা করেছেন শ্রী মোদী. উভয় প্রধানমন্ত্রী ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন্ডার লিয়েনের সঙ্গে ইউরোপিয়ান রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রিতে যৌথভাবে ভাষণ দিয়েছেন. আমাদের প্রতিনিধি প্রধানমন্ত্রীর সফর সঙ্গী ডক্টর সুশ্রুত শর্মা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সুইডেনের সর্বোচ্চ সম্মান দেওয়া হয়। এটি শ্রী মোদীর 31তম আন্তর্জাতিক সম্মান। প্রধানমন্ত্রী সুইডেনের বেসরকারি সংস্থাগুলিকে মেক ইন ইন্ডিয়া, ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন এবং জাতীয় খনিজ মিশনের মতো উদ্যোগে আরও বেশি করে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। সুইডেনের গোথেনবার্গে বেশ কয়েকটি সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। শ্রী মোদী ভারতীয় শিল্পে বিনিয়োগের জন্য সংস্থাগুলিকে আহ্বান জানান। সফরের চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী ইতালি যাবেন. সেদেশের রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করবেন তিনি। সুইডেনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বিভিন্ন ব্যবসায়িক সংস্থার প্রধান কার্যনির্বাহী আধিকারিকরা ভারতে বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন বলে বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে। গত কয়েক বছরে ভারতের ধারাবাহিক অর্থনৈতিক সংস্কারের ফলে যে রূপান্তর ঘটেছে তার ভূয়সী প্রশংসা করেন তারা। সুইডেনের গোথেনবার্গে শিল্প বৈঠকের পর সাংবাদিকদের কাছে বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চল সচিব সিবি জর্জ একথা জানান।
3: Which was attended by a large number of key companies in Europe. I would like to highlight that in his meetings today with the CEOs and other senior leaders from the business, they all highlighted about their interest. You know, they have been observing India for last few years. They have been investing in India for last few years. What they have seen is a complete transformation in India in the last few years. They emphasized that.
2: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের ছত্তিশগড় সফরে গতকাল সন্ধ্যায় রায়পুর পৌঁছেছেন। শ্রী শাহ রায়পুর এবং বস্তারে বেশ কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সফরের প্রথম দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ সকালে রায়পুরে জরুরি পরিষেবা ডায়াল 112 এর আওতায় নতুন যানবাহনের উদ্বোধন করবেন। এরপর তিনি বস্তারের নেতানার গ্রামে একটি জনপরিষেবা কেন্দ্রেরও উদ্বোধন করবেন। এই কেন্দ্রের মূল লক্ষ্য দুর্গম এলাকায় বসবাসকারী মানুষের কাছে সরকারি ও ডিজিটাল পরিষেবা সহজলভ্য করে তোলা। এরপর শ্রী শাহ জগদলপুরে অমর বাটিকায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। বিকেলে সেখানকার বাদল একাডেমিতে তিনি শহীদদের পরিবার, নিরাপত্তা বাহিনীর সদস্য, মাওবাদী কার্যকলাপে ক্ষতিগ্রস্ত মানুষ এবং বিভিন্ন স্থানীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করবেন। আগামী 19 মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জগদলপুরে মধ্যাঞ্চলীয় আঞ্চলিক পরিষদের 26তম বৈঠকে পৌরোহিত্য করবেন। কংগ্রেসের ভিডি সতীশন কেরালার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন। গতকাল 21 সদস্যের মন্ত্রিসভার তালিকা প্রকাশ করেছেন তিনি। এর মধ্যে সতীশন সহ 14 জন এই প্রথমবার মন্ত্রী হচ্ছেন। সম্পূর্ণ মন্ত্রিসভা একসঙ্গে শপথ গ্রহণ করবেন বলে তিনি জানান। মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রীর পাশাপাশি কংগ্রেসের 11 জন মন্ত্রী রয়েছেন। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ IUML পেয়েছে 5টি মন্ত্রিত্ব। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে পশ্চিমবঙ্গ সরকার আজ নবান্নে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে বসছে। এই বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে আরজিকর সহ নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সরকারি কর্মচারীদের জন্য বেতন কমিশন গঠন, বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের মতো নানা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে। এরপর বিকেলে মুখ্যমন্ত্রীর আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে এবছরের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, CBSE, ICSE পরীক্ষার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়ার কথা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সিরাজের মন্ত্রিসভা সম্প্রসারণ করেছেন। এই প্রক্রিয়ার ফলে সিরাজের সরকারে নতুন 2 পূর্ণমন্ত্রী এবং 4 প্রতিমন্ত্রীকে নিয়োগ করা হয়েছে। 5 লক্ষ টাকার বিনিময়ে নিটের প্রশ্নপত্র কেনার অভিযোগে CBI মহারাষ্ট্রের নান্দেড় থেকে এক ব্যক্তিকে তলব করেছে। গতকাল তাকে CBI এর পুনে কার্যালয়ে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। আগামীকালও ফের তাকে হাজিরা দিতে সমন পাঠানো হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতিতে জ্বালানি সংকটের মধ্যেই 20,000 মেট্রিক টন LPG নিয়ে একটি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করে গুজরাতের কান্ডলায় দীনদয়াল বন্দরে পৌঁছেছে। মার্শাল আইল্যান্ডের পতাকা বহনকারী জাহাজ MV সাইমি কাতার থেকে যাত্রা শুরু করে চলতি মাসের 13 হরমুজ প্রণালী অতিক্রম করেছিল। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তেহরানের উদ্দেশ্যে নতুন করে কড়া সতর্কবার্তা জারি করায় পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের হাতে সময় ফুরিয়ে আসছে, তাদের দ্রুত চুক্তির পথে এগোতে হবে। এদিকে ইরানের সংবাদমাধ্যম সূত্রে জানানো হয়েছে যে ওয়াশিংটনের দেওয়া মূল শর্তগুলি কোনোভাবেই মেনে চলা সম্ভব নয়। এতে বলা হয়েছে ইরানকে তাদের মজুত 400 কিলোগ্রাম সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দিতে হবে। তেহরান আমেরিকার এই শর্তাবলীকে সম্পূর্ণভাবে খারিজ করে পাল্টা কয়েকটি শর্ত আরোপ করেছে। হরমুজ প্রণালী দিয়ে শত্রু দেশে সামরিক সাজ সরঞ্জাম কিছুতেই যাওয়ার অনুমতি দেওয়া হবে না বলে ইরান ফের ঘোষণা করেছে। বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্নায়ুকেন্দ্র নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে ইতোমধ্যেই তুলকালাম চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ প্রাক্তন প্রধানমন্ত্রী HD দেবেগৌড়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি দেবেগৌড়াকে প্রকৃত অর্থেই মাটির সন্তান বলে অভিহিত করেন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু চলতি মাসের 26 কেরালামে প্রবেশ করতে পারে বলে মৌসুম বিভাগ জানিয়েছে। এদিকে আগামী 2-3 দিনের মধ্যে মৌসুমী বায়ু দক্ষিণ পূর্ব আরব সাগর, বঙ্গোপসাগর, আন্দামান দ্বীপপুঞ্জ এবং আন্দামান সাগরের আরও কিছু অংশে প্রবেশ করার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ততম রেলপথের কর্মীরা ধর্মঘটের ডাক দিয়েছেন। এর ফলে নিউ ইয়র্ক অঞ্চল জুড়ে যাতায়াত করা লক্ষ লক্ষ যাত্রী চরম ভোগান্তির মুখে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। বেতন এবং কাজের নিয়মাবলী নিয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হওয়ার পর নিউ ইয়র্কের লং আইল্যান্ড রেল রোডের কর্মীরা গত শনিবার থেকেই ধর্মঘট শুরু করেছেন। IPL ক্রিকেটে আজ চেন্নাইয়ের AMA চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। গান্ধীনগরে অনুষ্ঠিত এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ভারত একটি রূপো, 9টি ব্রোঞ্জ সহ মোট 10টি পদক নিয়ে অভিযান শেষ করেছে। মহিলাদের 53 কেজি স্ন্যাচ ইভেন্টে ভারতের হয়ে একমাত্র রূপো পেয়েছেন জ্ঞানেশ্বরী যাদব। রোমে আয়োজিত ইতালিয়ান টেনিস ওপেনের ফাইনালে নরওয়ের ক্যাসপার রুডকে 6-4, 6-4 সেটে পরাজিত করে জ্যানিক সিনার খেতাব জয় করেছেন। এই জয়ের সুবাদে 1976 সালের আদ্রিয়ানো পানাত্তার পর সিনারি প্রথম ইতালীয় পুরুষ খেলোয়াড় হিসেবে টুর্নামেন্টের শিরোপা জিতলেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পাঁচ দেশ সফরের চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নরওয়ে পৌঁছবেন। সুইডেনের বেসরকারি সংস্থাগুলিকে মেক ইন ইন্ডিয়া হাইড্রোজেন মিশন এবং জাতীয় খনিজ মিশনের মতো উদ্যোগে আরও বেশি করে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। কেরালামের মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন ভি ডি সতীশন। খবর এখনকার মতো শেষ হল।
4: यो आकाशवाणी खरसाङ हो, प्रादेशिक समाचार भूपेन्द्र शर्माबाट सुन्नुहोस्। प्रथममा मुख्य समाचार। पश्चिम बङ्गालका मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीले आफ्नो पूर्व सहकर्मी चन्द्रनाथ रथको घरमा गएर उहाँका परिवारका सदस्यहरूलाई भेट्नुभयो र दोषीहरू विरुद्ध कडा कारवाही गरिने आश्वासन दिनुभएको छ। महानगर कोलकाताको लालबजार पुलिस मुख्यालयले थप 10 भिआइपी मानिसहरूको घरबाट सुरक्षा गार्डलाई हटाउने निर्णय लिएको छ। एक ऐतिहासिक निर्णयमा शुभेन्दु अधिकारीको नेतृत्वमा रहेको पश्चिम बङ्गालको भाजपा सरकारले सरकारी नोकरीमा प्रवेशको लागि अधिकतम उमेर सीमा बढाएको छ। भाजपा नेता दिलीप घोषले भन्नुभयो, कोही पनि कानुनदेखि बाहिर छैन, मस्जिद मात्र होइन, पूजा शान्तिले भक्तिभावको साथ हुनुपर्छ। र आम जनता विकास पार्टीका प्रमुख हुमायूं कवीरले राज्य सरकारको बुलडोजर कारवाहीलाई समर्थन गर्दै भन्नुभएको छ, अवैध कब्जामाथि कडा कदम उठाउन आवश्यक छ। अब समाचार विस्तारमा। पश्चिम बङ्गालका मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीले आफ्ना पूर्व सहकर्मी चन्द्रनाथ रथको घरमा गएर उनका परिवारका सदस्यहरूसित भेट गर्नुभयो र दोषीहरू विरुद्ध कडा कारवाही गरिने आश्वासन दिनुभएको छ। परिवारका सदस्यहरूसँग अन्तर्क्रिया गर्नुहुँदै मुख्यमन्त्रीले घटनाप्रति गहिरो संवेदना व्यक्त गर्नुभयो। मुख्यमन्त्रीको प्रस्थानपछि आइतबार राति मिडियासँग कुरा गर्दै चन्द्रनाथकी आमाले भन्नुभयो, यति उच्च पदमा रहँदा पनि मुख्यमन्त्रीले उनीहरूको घरमा आउनु उनीहरूको परिवारको लागि सौभाग्यको कुरा हो। उहाँले भन्नुभयो, मुख्यमन्त्रीले अपराधीहरूलाई कडा सजाय दिने आश्वासन दिनुभएको थियो। आशा व्यक्त गर्दै चन्द्रनाथकी आमाले मुख्यमन्त्रीले उनीहरूलाई न्याय पाउने कुरा सुनिश्चित गर्ने बताउनुभयो। साथै पूर्व मुख्यमन्त्रीमाथि व्यङ्ग्य गर्दै उहाँले टिप्पणी गर्नुभयो, सायद भवानीपुरमा भएको हार स्वीकार हुन नसक्दैन र त्यसैले उनको छोराले आफ्नो ज्यान गुमाउनु परेको हुनसक्छ। महानगर कोलकाताबाट एउटा महत्त्वपूर्ण प्रशासनिक खबर बाहिरिएको छ, जहाँ लालबजार पुलिस मुख्यालयले थप 10 भिआइपी मानिसहरूको घरबाट सुरक्षा गार्डलाई हटाउने निर्णय लिएको छ। यो निर्णयपछि राजनैतिक जगतमा व्यापक खैलाबैला मचिएको छ।
5: यस सूचीमा केही वरिष्ठ व्यक्तिहरूको नाम परेको छ, जसमा कल्याण ब्यानर्जी, अरूप विश्वास, शोभन च्याटर्जी, राजीव कुमार, संजय बसु, प्रशान्त किशोर, कुणाल घोष, मनोज मालवीय अनि पीयूष पाण्डे सामेल छन्। अब यी सबैको घरमा पहिले जस्तै स्थानीय पुलिस गार्ड तैनात रहनेछ। प्रशासनिक सूत्र अनुसार यो फैसला वर्तमान पद तथा सुरक्षा श्रेणीलाई मध्यनजर गर्दै लिएको हो। अर्थात् जुन मानिसहरूलाई पहिलेबाटै निर्धारित क्याटेगोरीको सुरक्षा प्राप्त भइरहेको छ, उनीहरूको लागि भिन्नै लोकल पुलिस गार्डको आवश्यकता पर्छ जस्तो छैन। विशेष गरी कल्याण ब्यानर्जी र राजीव कुमारलाई सांसद भएको नाताले तय सुरक्षा व्यवस्था प्राप्त भइरहनेछ। उल्लेखनीय छ, राजीव कुमारको नाम पहिले पनि धेरै चर्चामा आएको थियो, जति बेला उनको समर्थनमा ममता ब्यानर्जी धरनामा बस्नु भएको थियो। अब तिनै राजीव कुमारको घरबाट सुरक्षालाई हटाउने फैसला झन ठूलो चर्चाको विषय भएको छ। राज्य सरकार परिवर्तन भएपछि वीआईपी सुरक्षा व्यवस्थाको समीक्षा लगातार भइरहेको छ। यसअघि अभिषेक ब्यानर्जीको सुरक्षामा पनि कटौती गरिसकिएको छ। सविता छेत्री, आकाशवाणी समाचार, खरसाङ।
4: एक ऐतिहासिक निर्णयमा शुभेन्दु अधिकारीको नेतृत्वमा रहेको पश्चिम बङ्गालको भाजपा सरकारले सरकारी नोकरीमा प्रवेशको लागि अधिकतम उमेर सीमा बढाएको छ। ग्रुप ए पदहरूमा भर्नाका लागि अधिकतम उमेर सीमा अब 41 वर्ष तोकिएको छ। ग्रुप बी पदहरूको लागि यो सीमा बढाएर 44 वर्ष गरिएको छ। ग्रुप सी र ग्रुप डी पदहरूको लागि अधिकतम उमेर सीमा अब 45 वर्ष छ। सरकारले स्पष्ट पारेको छ, जहाँ एक विशिष्ट अधिकतम उमेर सीमा पहिले नै लागू छ। उल्लेखनीय रूपमा लोक सेवा आयोगको दायरा बाहिर पर्ने भर्ना राज्य, उपक्रमहरू, सरकारी कम्पनीहरू र स्थानीय स्वशासित निकायहरूका लागि सहित यो लागि अधिकतम उमेर सीमा पनि 45 वर्ष हुनेछ। यो निर्णय आधिकारिक रूपमा 11 मई 2026 लागू हुनेछ। अधिकारीहरूले यस निर्णयको उद्देश्य लाखौँ नोकरी खोज्नेहरूलाई विशेष वर्षौँदेखि रोकिएको भर्नाको अवधिमा आफ्नो योग्यता गुमाएकाहरूलाई नयाँ अवसर प्रदान गर्नु हो भनी बताएका छन्। सरकारले भर्ती प्रक्रियामा पारदर्शितालाई जोड दिएको छ र केन्द्र सरकारका योजनाहरूसँग राम्रो तालमेल मिलाउने वाचा गरेको छ। राज्यभरका धेरै शिक्षित युवाहरूका लागि यो निर्णय जीवनरेखाको रूपमा हेरिएको छ, जसले लामो समयदेखि प्रतीक्षा गरिएका अवसरहरूको ढोका खोल्दैछ। पश्चिम बङ्गालको खडगपुरमा आयोजित मता पूजा उत्सवमा जडान गरिएको ठूलो ध्वनि बक्स तथा चर्को आवाजलाई लिएर उठिरहेको प्रश्नहरूमाथि भाजपा नेता दिलीप घोषले प्रतिक्रिया व्यक्त गर्नुभएको छ। पत्रकारहरूद्वारा सोधिएको प्रश्नको उत्तरमा उहाँले भन्नुभयो, कोही पनि कानुनदेखि बाहिर छैन, मस्जिद मात्र होइन, म खडगपुरका बासिन्दाहरूलाई पनि निवेदन गर्दछु कि यहाँ माता पूजाको नाममा धेरै हो हल्ला हुन्छ, पूजा शान्तिले भक्तिभावको साथमा हुनुपर्छ। उहाँले भन्नुभयो, हामी पनि जान्छौँ, पूजा गर्छौँ, यस्तो वातावरण नहोस् जहाँ मानिसहरू डराइरहेको बिमारी नदेखियोस्, सुन्दर एवं पवित्र वातावरणमा पूजा हुनुपर्छ, सरकारले पनि सहयोग गर्नेछ। त्यसैले कुनै पनि समुदाय अथवा धर्मका मानिसहरूले कानुनभित्रै रहेर व्यवस्था गरून्, नत्र कानुनको हात धेरै लामो छ, कुनै पनि ठाउँमा पुग्न सक्छ। त्यसैले सरकारलाई कुनै पनि कडा निर्णय लिनको लागि बाध्य नबनाइयोस्, चाहे त्यो आसनसोल होस् वा कोलकातामा वा कुनै पनि स्थानमा, कानुनदेखि बाहिर कानुनदेखि माथि यदि कसैले काम गर्ने प्रयास गर्छ भने यो प्रयास नगरियोस्, हामी सुध्रिनु पर्छ। यो समाचार आकाशवाणी खरसाङबाट सुन्दै हुनुहुन्छ। ताजा समाचार जान्नका लागि सोसियल मिडिया ह्यान्डल एक्समा @AIRNewsKarsiang अनि फेसबुकमा आकाशवाणी समाचार नेपालीलाई फलो गर्न सक्नुहुनेछ। आम जनता विकास पार्टीका प्रमुख हुमायूँ कवीरले राज्य सरकारको बुलडोजर कारवाहीलाई समर्थन गर्दै भन्नुभएको छ, अवैध कब्जामाथि कडा कदम उठाउन आवश्यक छ। उहाँले भन्नुभयो, अवैध कब्जालाई बुलडोजर चलाएर हटाइयोस्, उहाँको यस बयानलाई राज्य सरकारको कारवाहीमाथि उहाँको समर्थनको रूपमा हेरिँदैछ। अर्कोतिर उक्साउने बयानको सन्दर्भमा तृणमूल कङ्ग्रेसका नेता अभिषेक ब्यानर्जी विरुद्ध दर्ता एफआइआरमाथि प्रतिक्रिया व्यक्त गर्दै श्री कवीरले भन्नुभयो, यदि उनी विरुद्ध मामिला दर्ता भएको छ भने पनि कुनै गलत काम वा धम्कीको मामिला हुन सक्छ, जाँच एजेन्सीले यसको वास्तविकता खोजेर सार्वजनिक गर्नेछ। उक्त बयानपछि राज्यको राजनीतिमा फेरि एकपटक बयानबाजीको सिलसिला तीव्र भएको छ। गोर्खा जनमुक्ति मोर्चा सुप्रिमो विमल गुरुङले दावी गर्नुभएको छ, आगामी डेढ महिनाभित्रमा जिटिएलाई भङ्ग गरिनेछ, यसपछि एउटा जाँच आयोग गठन हुनेछ अनि आगामी छ महिनाभित्रमा पहाडको लागि नयाँ संवैधानिक व्यवस्था लागू गरिनेछ। दार्जिलिङको माल क्षेत्रमा गए शनिबार आयोजित एक सभामा गुरुङले सो बयान दिनुभएको थियो। उहाँको यस बयानपछि पहाडको राजनीतिमा खैलाभैला तीव्र भएको छ भने सर्वसाधारण जनताबीच मिश्रित प्रतिक्रिया देख्न पाइँदैछ। श्री गुरुङको बयानलाई लिएर जिटिएका प्रमुख जनसम्पर्कका अधिकारी शक्ति प्रसादले आइतबार कटाक्ष गर्दै भन्नुभयो, सपना देख्नु अपराध होइन, तर उनले आधारहीन कुरा गरेर माहौल तताउने प्रयास गरिरहेका छन्। विवाद त्यस बेला झन बढ्यो जति बेला विमल गुरुङले हालैमा आयोजित एक बैठकमा अनित थापा र विनय तामाङमाथि भ्रष्टाचारको आरोप लगाउँदै आपत्तिजनक टिप्पणी गर्नुभएको थियो। यस सिलसिलामा जिटिए प्रमुख अनित थापाले दार्जिलिङ सदर थानामा विमल गुरुङ विरुद्ध शिकायत दर्ता गराउनु भएको थियो, जसको आधारमा पुलिसले जाँच सुरु गरिसकेको स्मरण गराइन्छ। खरसाङ महकुमा अन्तर्गत घैयाबारीको बुथ नम्बर 257 भारतीय जनता पार्टीको आयोजनामा हिजो घैयाबारीमा विजय र्यालीको आयोजना गरियो। हालैमा सम्पन्न भएको विधानसभा चुनावमा भाजपा उम्मेद्वार सोनाम लामालाई जिताएकोमा जनतालाई धन्यवाद ज्ञापन गर्ने विजय र्यालीको आयोजना गरिएको थियो। विजय र्याली घैयाबारीको अप्पर गैरी गाउँस्थित अस्पताल मोडदेखि सुरु भएर राष्ट्रिय राजमार्ग 110 हुँदै डाँडा गाउँसम्म अनि त्यहाँबाट 114 माइलसम्म आयोजना गरियो। गोर्खा जनमुक्ति मोर्चाको भातृ संगठन गोर्खा युवा मोर्चा खरसाङ महकुमा समितिको सांगठनिक सभा हिजो खरसाङको एक स्थानीय होटलमा सम्पन्न भयो। उक्त सभाको अध्यक्षता युवा मोर्चा खरसाङ महकुमा समितिका सभापति सत्यवान छेत्रीले गर्नुभएको थियो। सभामा खरसाङ महकुमा अन्तर्गत 8 समष्टिका युवा मोर्चा प्रतिनिधिहरूको उपस्थिति थियो। सभापछि पत्रकारहरूलाई सम्बोधन गर्दै सभापति सत्यवान छेत्रीले सभामा युवा मोर्चाको सांगठनिक गतिविधि र आगामी रणनीतिक विषयमा चर्चा परिचर्चा गरिएको बताउनुभयो। भारतीय गोर्खा प्रजातन्त्र मोर्चा खरसाङ टाउन कमिटीले विधानसभा चुनावपछि पहिलो सभा हिजो स्थानीय खरसाङ महकुमा समिति कार्यालयमा आयोजना गर्यो। सभाको अध्यक्षता टाउन कमिटीका उपाध्यक्ष सन्तोष फरिदे गरेका थिए। सभामा वार्डका नेतृत्व गर्ने टाउन कमिटीका सम्पूर्ण सदस्यगण उपस्थित थिए। भारतीय गोर्खा प्रजातान्त्रिक मोर्चा महानदी तिन्धारे समष्टिको चुनावपछि पहिलो साङ्गठनिक एवं धन्यवाद सभा सम्पन्न भएको छ। उक्त सभाको अध्यक्षता हिल ताराई डुवर्स प्लान्टेसन वर्कर युनियन खरसाङ महकुमा समितिका सभापति सागर गुरुङले गर्नुभएको थियो। यो समाचार युट्युबमा @AIR कर्सियङ मार्फत पनि सुन्न सक्नुहुनेछ। अन्तमा मुख्य समाचार पुनः एकचोटि। पश्चिम बङ्गालका मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीले आफ्नो पूर्व सहकर्मी चन्द्रनाथ रथको घरमा गएर उनका परिवारका सदस्यहरूसित भेट गर्नुभयो र दोषीहरू विरुद्ध कडा कारवाही गरिने आश्वासन दिनुभयो। महानगर कोलकाताको लालबजार पुलिस मुख्यालयले थप 10 भिआइपी मानिसहरूको घरबाट सुरक्षा गार्डलाई हटाउने निर्णय लिएको छ। एक ऐतिहासिक निर्णयमा शुभेन्दु अधिकारीको नेतृत्वमा रहेको पश्चिम बङ्गालको भाजपा सरकारले सरकारी नोकरीमा प्रवेशको लागि अधिकतम उमेर सीमा बढाएको छ र भाजपा नेता दिलीप घोषले भन्नुभयो, कोही पनि कानुनदेखि बाहिर छैन, मस्जिद मात्र होइन, पूजा शान्तिले भक्तिभावको साथ हुनुपर्छ। प्रादेशिक समाचार अहिलेलाई पूरा भयो।
6: श्रोता नमस्कार, 103.5 मेगाहर्ट्स आकाशवाणी खरसाङको प्रस्तुति कार्यक्रम हाम्रो संस्कार हाम्रो संस्कृतिमा यहाँहरू सम्पूर्णलाई मनोवराजको न्यानो अभिवादन। श्रोतामित्र, हाम्रो संस्कार हाम्रो संस्कृति जहाँ हामी विविध जातिका संस्कार संस्कृतिहरूको कुराकानीहरू लिएर आउने गर्छौँ, सोही क्रममा गत सप्ताह मैले नेपाली जातिको परम्परागत खानेकुराहरूको विषयमा कुराकानी गर्दै थिएँ भने आजको बसाइमा हामी कुराकानी गर्नेछौँ नेपाली जातिभित्रकै विभिन्न जाति समुदायका परम्परागत खानेकुराहरू।

0: एडोनोम ग्याब्रेससँग भेटवार्ता गर्नुभएको छ। भेटमा मन्त्री नड्डाले आयुष्मान भारत डिजिटल अभियान, आयुष्मान आरोग्य मन्दिर, परम्परागत चिकित्सा, कृत्रिम बुद्धिमत्ता आधारित जन स्वास्थ्य सेवा तथा क्षयरोग अनुमूलन अभियान बारे जानकारी दिनुभएको थियो। विश्व स्वास्थ्य संगठनका महानिर्देशकले भारतको स्वास्थ्य क्षेत्रमा भएको सुधार तथा विश्व स्वास्थ्य सहकार्यमा भारतको भूमिकाको प्रशंसा गर्नुभएको छ। भारतको ब्रिक्स अध्यक्षता अन्तर्गत कानून तथा न्याय मन्त्रालयले भोलिदेखि गुजरातको गान्धीनगरमा दुई दिने ब्रिक्स वरिष्ठ अधिकारीहरूको बैठक आयोजन गर्ने भएको छ। बैठकमा ब्राजिल, रुस, भारत, चीन र दक्षिण अफ्रिकाका अधिकारीहरूले वैकल्पिक विवाद समाधान प्रणाली सम्बन्धित विषयमा छलफल गर्नेछन्। छलफलमा मध्यस्थ सुधार, संस्थागत समाधान तथा छिटो र सुलभ न्याय सेवाका विशेष समावेश रहने जनाइएको छ। यसपछि मे 21 ब्रिक्स नयाँ मन्त्रीहरूको बैठक पनि आयोजना हुनेछ। आइपीएल क्रिकेटमा अहिले चेन्नई स्थित एमए चिदम्बरम स्टेडियममा चेन्नई सुपर किङ्स र सनराइजर्स हैदराबादको खेल सुरु भएको छ। हिजो दिल्ली क्यापिटल्स र राजस्थान रोयल्सलाई 5 विकेटले पराजित गर्दै त्यस्तै रोयल च्यालेन्जर्स बेङ्गलुरुले पन्जाब किङ्सलाई 23 रनले हराउँदै प्ले अफमा स्थान बनाउ
1: আকাশবাণী খবর পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, পাঁচ দেশ সফরের চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসলোয় নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টোরের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে বসেন। উভয় নেতা ভারত নরওয়ে সম্পর্ককে পরিবেশ বান্ধব কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার বিষয়ে সহমত হন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়া সফরে আজ বিকেলে ভিয়েতনামের হ্যানয় পৌঁছেছেন। কেন্দ্রীয় সরকার জল জীবন মিশনের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে পশ্চিমবঙ্গের জন্য 39,000 কোটি টাকার সহায়তার অনুমোদন দিয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন চালু করার সিদ্ধান্ত। রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধে সহ একগুচ্ছ বড় সিদ্ধান্তে ছাড়পত্র। কেরালামে নতুন ইউডিএফ মন্ত্রিসভা রাজ্য পরিবহনের বাসে মহিলা যাত্রীদের জন্য বিনামূল্যে যাতায়াতের সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই নিটের প্রশ্নপত্র ফাঁসের মামলায় এ পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করেছে। আইপিএল ক্রিকেটে আজ চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি। আসছে বিস্তারিত খবরে। পাঁচ দেশ সফরের চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন নরওয়ের রাজধানী অসলোয়। সেখানে তিনি নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টোরের সঙ্গে এক প্রতিনিধি পর্যায়ের বৈঠকে বসেন। উভয় নেতা ভারত নরওয়ে সম্পর্ককে পরিবেশ বান্ধব কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার বিষয়ে সহমত হন। বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক খতিয়ে দেখে বাণিজ্য, বিনিয়োগ, অর্থনীতি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃত্রিম মেধা ও মহাকাশ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে সহমত পোষণ করেছেন। বৈঠকের পর দুই নেতা এক যৌথ প্রেস বিবৃতি দেন। প্রধানমন্ত্রী বলেন, গত বছর তার নরওয়ে সফরে যাওয়ার কথা ছিল, কিন্তু পহেলগাঁওয়ে জঙ্গি হামলার দরুন তা বাতিল করতে হয়। সংকটের সেই সময়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার জন্য তিনি নরওয়েকে ধন্যবাদ জানান এবং একে প্রকৃত বন্ধুত্বের প্রতিফলন হিসেবেও অভিহিত করেন।
2: मैं पिछले वर्ष नॉर्वे आने वाला था, लेकिन पहलगाम में हुए आतंकी हमले के कारण वह यात्रा स्थगित करनी पड़ी। उस कठिन समय में नॉर्वे ने आतंकवाद के विरुद्ध भारत के साथ मजबूती से खड़े होकर सच्ची मित्रता का परिचय दिया। आज जब मैं नॉर्वे आया हूँ तो मैं इस सॉलिडरिटी के लिए हृदय से आभार व्यक्त करता हूँ।
1: ভারত ইএফটিএ বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি যা গত বছর কার্যকর হয়েছে তাকেও স্বাগত জানান প্রধানমন্ত্রী। ভারত প্রশান্ত মহাসাগরীয় উদ্যোগে সামিল হওয়ার নরওয়ের সিদ্ধান্তেও সন্তোষ প্রকাশ করেন তিনি। দুদেশের প্রধানমন্ত্রী আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও মত বিনিময় করেন। এই সফরে প্রধানমন্ত্রী তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং সুইডেনের প্রধানমন্ত্রীদের সঙ্গে এই তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলন হবে। উল্লেখ্য, এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। ভারত থেকে 43 বছর পর এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেখানে গেলেন। নর্ডিক দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক এই সফরে আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী আগামীকাল যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির সঙ্গে তিনি বৈঠক করবেন। প্রধানমন্ত্রী সুইডিশ কোম্পানিগুলিকে মেক ইন ইন্ডিয়া, জাতীয় গ্রিন হাইড্রোজেন মিশন ও বিরল খনিজ মিশনের মতো উদ্যোগে আরও বেশি করে ভারতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। গোথেনবার্গে বাছাই করা সুইডিশ কোম্পানিগুলির সিইওদের সঙ্গে আলাপচারিতায় শ্রী মোদী ভারতে পণ্য প্রস্তুত, পরিবেশ অনুকূল হাইড্রোজেন মিশন, স্বচ্ছ জ্বালানি সহ অন্যান্য ক্ষেত্রে আরও বেশি করে অংশগ্রহণের অনুরোধ জানান। ভারত ও সুইডেনের মধ্যে উদ্ভাবন, স্বচ্ছতা, সুস্থায়ী উন্নয়ন ও গণতন্ত্রের অভিন্ন মূল্যবোধের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, ভারতের দ্রুত অর্থনৈতিক রূপান্তরে সুইডিশ কোম্পানিগুলির অংশগ্রহণ আরও অর্থবহ হয়ে উঠবে। মোবাইল প্রযুক্তির মানোন্নয়নের ওপরেও তিনি জোর দেন। বিজেপি প্রধানমন্ত্রীকে সুইডিশ কোম্পানিগুলি সর্বোচ্চ সম্মান দেওয়ায় তাকে স্বাগত জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়া সফরে আজ বিকেলে ভিয়েতনামের হ্যানয় পৌঁছেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই দুদেশের সঙ্গে ভারতের সামরিক সহযোগিতা, প্রতিরক্ষা শিল্পে অংশীদারিত্ব এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কৌশলগত সামরিক সহযোগিতা বৃদ্ধি, প্রতিরক্ষা শিল্পক্ষেত্রে অংশীদারিত্ব আরও মজবুত করা, সমুদ্রপথে সহযোগিতা এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা জোরদার করার বিষয়ে আলোচনায় প্রাধান্য দেওয়া হবে বলেও রাজনাথ সিং জানান। উল্লেখ্য, ভিয়েতনাম সফরে প্রতিরক্ষামন্ত্রী সেদেশের জাতীয় নিরাপত্তা মন্ত্রী জেনারেল ভ্যান ফ্যান গিয়াং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। ভিয়েতনামের প্রাক্তন রাষ্ট্রপতি হো চি মিনের 136তম জন্মবার্ষিকীতেও আগামীকাল শ্রী সিং সেখানে থাকবেন। অন্যদিকে দক্ষিণ কোরিয়ায় প্রতিরক্ষামন্ত্রী সেদেশের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী আহান গিউ বাউকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। দুদেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা পর্যালোচনার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার পন্থা পদ্ধতিও খতিয়ে দেখবেন তারা। সরকার জানিয়েছে, দেশে তৈল শোধনাগারগুলি স্বাভাবিকভাবে কাজ করছে এবং পশ্চিম এশিয়ায় চলতি সংকট সত্ত্বেও ভারতে পর্যাপ্ত অপরিশোধিত তেল মজুত রয়েছে। নতুন দিল্লিতে আজ এক আন্তঃমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, দেশে যথেষ্ট পরিমাণে পেট্রোল, ডিজেল, এলপিজি এবং প্রাকৃতিক গ্যাস রয়েছে। এখনও পর্যন্ত কোনো ঘাটতির খবর নেই। এদিকে রসায়ন ও সার মন্ত্রকের যুগ্ম সচিব অপর্ণা শর্মা বলেছেন, খরিফ মৌসুমের জন্য দেশে 50% বেশি বা 2 কোটি মেট্রিক টন সার মজুত রয়েছে। কেন্দ্রীয় সরকার জলজীবন মিশনের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে পশ্চিমবঙ্গের জন্য 39,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছে। কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী সি আর পাতিল এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে ভার্চুয়াল মাধ্যমে আজ এই চুক্তি স্বাক্ষরিত হয়। 2028 সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, গত 5 বছরে কেন্দ্র পশ্চিমবঙ্গকে 29,000 কোটি টাকা দিলেও প্রকল্পের বাস্তব অগ্রগতি হয়নি এবং বহু ক্ষেত্রে কাজ শুধুমাত্র কাগজে কলমেই সীমাবদ্ধ ছিল।
3: আনে বালা দিন মে সেকেন্ড ফেজ মে 39,000 করোড় কা আজ আমারি এগ্রিমেন্ট হো গিয়া হায় বাঙ্গাল কা জনতা ওয়েট কর রহা হায় 29,000 করোড় টিল নাও পশ্চিম বাঙ্গাল সরকার কো মিলা হায় লেকিন গ্রাউন্ড রিয়েলিটি তো আচ্ছা নেই হয় ইসকো উপর ভি হাম লোক কো আনে বালা দিন মে সোচনা চাইয়ে দেখনা চাইয়ে।
1: অনুষ্ঠানে কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী সি আর পাতিল জানান, 2026 সালে জলজীবন মিশন শুরু হয়েছে 1,69,000 কোটি টাকার বাজেট নিয়ে। 2028 সালের ডিসেম্বর মাস পর্যন্ত তা চলবে। তার দাবি, 2019 সালে পশ্চিমবঙ্গে মাত্র 1% গ্রামীণ পরিবারে নলবাহিত জল পৌঁছত, বর্তমানে সেই হার বেড়ে হয়েছে 56%। শ্রী পাতিল আরও জানান, মোট বরাদ্দের মধ্যে কেন্দ্রের অংশ 33,363 কোটি টাকা হলেও এখনও পর্যন্ত প্রায় 13,000 কোটি টাকা খরচ হয়েছে এবং 11,670 কোটি টাকা অব্যবহৃত।
4: पश्चिम बंगाल में जल जीवन मिशन के लिए कुल लागत 67.811 करोड़ है, जिसमें से केंद्र का हिस्सा 33,363 करोड़ है। 2019-20 से 2025-26 के दौरान राज्य को

0: 24,645 करोड़ का केंद्रीय आवंटन किया गया है, जिसमें से केवल 13,000 करोड़ प्रतिशत ही खर्च हुआ है। राज्य के राज्यांश में देरी एवं आवश्यक दस्तावेज समय पर प्रस्तुत न होने के कारण 11,670 करोड़ की राशि अपव्यक्त रही है।
1: এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা ভাণ্ডার সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধে, রাজ্য সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশন সহ একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে আজ এই সমস্ত সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকের পর মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের অধীনে সরকার 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতায় মহিলাদের 3,000 টাকা করে অর্থ সহায়তা করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে তথ্য সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে চালু থাকা সহায়তামূলক প্রকল্প এই মাস পর্যন্ত চালু থাকবে।
2: তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্প সমূহ বন্ধ এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। ডিটেইলস নোটিফিকেশন দেওয়া হবে, আপনারা জানতে পারবেন।
1: কেরালামে নতুন ইউডিএফ মন্ত্রিসভা রাজ্য পরিবহনের বাসে মহিলা যাত্রীদের জন্য বিনামূল্যে যাতায়াতের সুবিধা দানের সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী ভিডি সতীশন আজ নবনির্বাচিত মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান। উল্লেখ্য, ভিডি সতীশনের নেতৃত্বে 21 সদস্যের নতুন ইউডিএফ মন্ত্রিসভা আজই শপথ নিয়েছে। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই নিটের প্রশ্নপত্র ফাঁসের মামলায় এ পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করেছে। দিল্লি, জয়পুর, গুরুগ্রাম, নাসিক, পুনে, লাতুর ও অহল্যানগর থেকে এদের ধরা হয়। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি। টসে জিতে চেন্নাই ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ পাওয়া খবরে জানা গেছে তারা 2 ওভারে 1 উইকেটে 31 রান করেছে। খবর আপাতত এ পর্যন্তই, পরের খবর 7:50।
3: युहु आकाशवाणी को खरसांग केन्द्र FM 103.5 MHz में समय इस बेला बेलुकी को 7:45 भइरहेछ र बेलुकी को यो समय हो भूटानी कार्यक्रम को।